বলা দিন চুকাব দেবে মুদাই নাহাই না ত্রাতা রাজা খুশি হুদাই তারে।

の প্রাণ হরি লাগেও ছয় না তনাই মা জ্ঞান ধ্যান সবই ছুটি হরি শিরামুনি গো সকাই পরে সুর শুনি বংশী ধুনি গো